0: বাকিলাল স্পোর্টস বুদ্ধ বিশাল বাজার চিপেডুঙ্গা পোখরা সম্পূর্ণ কিসিম কা খেল কা সামগ্রী হোলসেল তথা খুদ্রা বিক্রি গরিনে ছাও বিভিন্ন দেশ কা জার্সি সুপথ মূল্য মা পাইছ আপুলাই মন পর্ণে দেশ কো জার্সি কা লাগি সঞ্জন হোস বাকিলাল স্পোর্টস প্রোপ্রাইটর মোহন কুয়ার সম্পর্ক 9816 65983 98 5 5 52 8 55 সম্ঝুল সাই বাকিলাল স্পোর্টস বুদ্ধ বিশাল বাজার
1: আয়ো হে মাসু তাজা তাজা মাসু দোস্তি টু মিট সপমা

0: ไปทาไทยละทับปาดาเดียวยาลับคาดิกาไทยละบักไก่ชาเดียวปัตตวัยลีกาวเลกไก่เดาลีโฮปัตตวัยลีกาวเลกไก่เดาลีโฮ
1: ปัตตวัยลีกาวเลกไก่เดาลีโฮ
0: নমস্কার ও আলাদিকারি কবে আর রয়েল শুনতে উল্লা রেডিও সফলতা
2: রেডিও সফলতা 103.4 মেগাহার্জ
3: নমন লাইভ

0: বাবু,
1: কে কাটুমাই হব?
2: নাই, মো তো বাবা এসে পছন্দ মতো কাটছি।
1: বাবালা পর্খিনে ও? হো, লাগে তা আয়ের বসহ।

0: আগরো
1: না খাজি নম
0: মো বাবা শক্ত মাত্র খানছো
2: বাবা রাউন ঢিলো হুনছ খাও আগরো আ খা বনেকো শুনিনাস
0: তোর বাবা উদেনাস আহে কি মাম্মা